0: موديها كم ميجا هرتز تبقى هي فعلا.
1: ইহতিরাম কুরমানি ওয়াকি ফেমবারেগে ওয়াকি মাকামেগে বাইকানু
2: কোমে মি হাকিবস ইহতিরাম কুরন জেহেনে মিহে
1: আনি কাগে ফরাতুন ইহতিরাম দিবেনিবস তিমায়কি এহে মিহুনন ইহতিরাম কুরা মি হাকাবেগে
2: ইহতিরাম কুরাবা ইহতিরাম হোদদাবা

0: এই এই বোর্ডিং স্কুল আনে কিন্তু না এই মিস উনোরে কে আসতো কষ্ট
1: এদানো গেন দাতানো school bunk kurenu all I need is to be free edo elava age kine
0: damadu tikken
1: ya den vaage kiyani kamenne
0: den evaru es galuwa
1: nanga eno den suwala ki malava mide mara reetlave

এহেন নিয়ামতেন একলাঙ্গে দিব্যানথে এই আল্লাহকে হাজরতন দিব্যান সকায় খায়রি বেগেম্বা ফতাহাইকে আদি খালেগে ফান মুমিন থাকুন উফাবের খামগে খবর দিব্যা আসে।

তং আমল কুরমং অঙ্গবাফা বনিকুম দিং এয়া ইগ্গুতং আমল নুকুরমি হুঙ্গে মিসালে কি ফৈত্যকেং উফুলা হিমারুগে মিসালে আল্লাহগে আয়ত দুকুর মি হুঙ্গে মিসালুগে হুরিন ব্যাখমায় আদি আনিয়াবিরি বয়খ আল্লাহ তিদমগে নুদকবতে।

আদি এওরেঙ্গে আইত্যাং ইস্করি নুবায় আমলগে সাবাবুং দুয়াহা কোয়েস এওরেং একামাখা নে দে নেতে আল্লাহ আনিয়া বেরি মোলা দেনবড়গে বা রসখলাঙ্গে।

এওরেঙ্গে হুয়া থাকা কি আড্ডা না থাকে খামগা এওরেং হেদুয়ে ফাহে এওরেং আল্লাহকে মাগুং মিস থাকুং একে বা করুয়ে হামা কাশা বারং এওরেং খং উলোনো খান থাকে নুবায় খামায়।

আসেমা দোয়া কো দেবু মা টাকা তিয়া ব্যা মিহু আন্না সে এওরেঙ্গে গাথ গা বুনবি জনমা এওরেঙ্গে বোতম হুরওয়ালে আদি এওরেং খিবুরু এরবেগম ওয়া হালুগা এওরেম ফুরগস দি দাতি খালেগ ফান দেখবাডা গনওয়ানুয়ে।

0: ইশা সুয়ালে কুরন্তা
1: কব্বলা
0: দিবেহি বহুগ সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফু সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গাল ফেমবেরুং এম ম্যাক কবুনানি কিহিনে
1: নানে ফুলফিলব
0: ওয়ারার রাঙ্গাল ওহেতা ফেন্নিগু মেবুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালে তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহি এফএম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
1: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়ালো আন্না কোঙ্গেন কোন্নানি
0: কোম্মে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগাডি তিরিহুগা
2: শাবিয়া